শ্যামচন্দ্র সিং এবং তাঙ্কর সাথী মানে গাইতিবা গীত শুণুচন্তি। সাথী মানে হেলে ঘাসিরাম সিং, গুরা সিং, সরেন সিং, সুদর্শন সিং, মোহন সিং, শুক্রমণি সিং এবং ফুলমণি সিং।

0: মানে স্প্লিন্ট আমি কহো, আমি যদি দেইদেলু সেই জিনিসটা আউ এতে রক্ত সেটি জমাট বাঁধিব না, কিংবা সে লোক মধ্যে যেত যন্ত্রণা পাওছি সে যন্ত্রণা মধ্যে সেটা লাঘব হয়েযিব। আউ গোটে জিনিস, গাঁ গণ্ডারে জনে বুড়িমা তা পিলা খেলুছে, বুঝি নাতুণীটি নাতুটি খেলুছি, সেমানে কোন করন্তি, সে বুড়িমা দেখিদেলা যে পিলাটা পড়িগলা, সপোজ ফুলিগলা তার আঁঠু ফুলিগলা কিংবা আমার গণ্ঠি ফুলিগলা
1: কি মুন্ডরে বি বাজি
0: মুন্ডিগলা, কিন্তু সাঙ্গে সাঙ্গে কোন করন্তি যে
2: মালিশ করি,
0: মালিশ করি দিয়ন্তি। সে মালিশ করিবাটা আগে আমি বর্তমান মনা করুছো, আপন যো জায়গায় পর মালিশ কর দেবে সেটি আগে ইনফেকশন হবার বহুত চান্স
2: আছে, সম্ভাবনা রয়েছে।
0: তো সেই জিনিসটা আপন মানে কেবে করিবে নাই, এটা আমি বহুত সমস্তকে যে বি আসুছন্তি আমি কহুছু, আজ্ঞা পড়িগলা পরে আপন কেবে মালিশ দেবে নাই, গরম পানি উষুম পানি সক কেবে দেবে নাই, আউ মলম মধ্যে সেই জায়গায় লগাইবে নাই, বেড়ে বেড়ে সেটা বি পার্শ্ব প্রতিক্রিয়া দেখে সেই জায়গায় ইনফেকশন হয়ে পুজ হবার চান্স আছে। ওয়ান্স থরে যদি পুজ পানি হেলা সেই জিনিসটা আজ্ঞা বহুত থরে যে হাড় ভিতরক চালিগলা সেটাকে আমি অস্টিওমায়েলাইটিস আমি কহুছ। থরে যদি সেই লোককে অস্টিওমায়েলাইটিস হয়েগলা সেই লোক জীবন যাক আজ্ঞা অসুবিধার সে পড়ব, আর সেই হাড়র শক্ত মধ্যে ধীরে ধীরে কমিযিব, ইভেন কামদাম কি দৌড়া দৌড়ি কলা মানে সেই পিলা ভাঙ্গি তা গোড়টা কি
2: দুর্বল
0: হাড়টা ভাঙ্গি যাবার
2: সম্ভাবনা
0: সম্ভাবনা আছে। এইসবু জিনিস আউ গোটে জিনিস হল যেউঠি বি পড়া পরে এক্সিডেন্ট হেলা পরে ঘাটি হেলা তো সেইটি বহুত লোক মানে কোন করন্তি সঙ্গে সঙ্গ ধুড়ি আনিকি ঢালি দিয়ন্তি
2: মাটি দে দিয়ন্তি, যেটা কি আমর সাধারণত ময়ূরভঞ্জর আমে গা গহলি
0: অভ্যাস আছে, বহুত থাই
2: কি কেমতে গোবর বি লগাই
0: দিয়ন্তি,
1: কে কে সেনতি গেন্ডু পাথর পত্র
0: পত্র বি দেই দিয়ন্তি, তো আইয়া সেগুডা কো আপন দয়া করি কেবে করিবে নাই,
2: সেটা বিজ্ঞান সম্মত
0: নহে, সম্মত নহে। আপন যেতে ব্লড বহুছি ঠিক আছে, সফা কনা গোটে আনিকি সেটা যদি আপন সেই গা জায়গায় চাপি রখি বেদ রখি কি চাপি রখি আজ্ঞা রক্ত বন্ধ হয়ে যাব,
2: রক্ত ক্ষরণটা বন্ধ হয়ে যাব কমসে কম,
0: কিন্তু সেইতিরে আমুকু ফায়দা কোন না সেইতিরে ইনফেকশন হব
2: না সম্ভাবনা নথিব
0: নথিব, এয়া হচ্ছে কথা। তো এসব জিনিসকে আঁকি আগরে রখি কি আপন মানে কাম করিবে, তারপরে নিয়ার বাই যেটি ডাক্তারখানা থিব আরামে তাকে গাড়ি হো কিংবা 108 হোক কিংবা বর্তমান তো বহুত কিছু সুবিধা রোগীকে ডাক্তারখানা আনবা সুবিধা আছে, আপনার নিয়ে আসলে
2: তুরন্ত ডাক্তর পরামর্শ নেওয়া বা চিকিৎসা নেওয়া
0: জরুরি।
2: আর গোটে কথা স্যার, আমার ময়ূরভঞ্জ জেলার বি আমি অনেক জায়গায় বাহাররে আমি দেখু অনেক সময় এই হাড় ভঙ্গা ইয়ে বিভিন্ন প্রকার প্রলেপ দিয়ে বা বিভিন্ন প্রকার তুটকা গুণিয়া আর ইত্যাদি কি কদলী খুঁজছি কি কোণ মিশাই দিয়ে দেছি, সে তো নিশ্চিত ভাবে রোগী বা দুর্ঘটনাগ্রস্ত লোকর আহরি ক্ষতি হচ্ছে, কিন্তু আপনার কত দূর সেটা কেউ ইয়ে নেওয়া স্যার
0: না আজ্ঞা সেটা ভুল কথা
2: আজ্ঞা,
0: সেটা আমার সাইন্স
1: বিজ্ঞান
0: বিজ্ঞান সেটা কেবে যুক্তিযুক্ত কহু নাহি
2: আজ্ঞা,
0: কিবা আমি বি যাহা দেখুছু বরং লোকঙ্কর অধিকা ক্ষতি হচ্ছে, যা ফলরে কি সে বেড়ে বেড়ে জীবন যাক সে লোক পঙ্গু হয়ে যাচ্ছে হ্যান্ডিক্যাপ্ট হয়ে যাচ্ছে যেটা কি ডাক্তার বিশেষজ্ঞ পাখ পৌঁছলা বেড়ে বেড়ে বেড়ে তা হাতটা কাটিবা পড়ুছে, তেণু আম বিশেষজ্ঞ হিসাবে মর পরামর্শটা হচ্ছে যে আপন যা কিছু হল আপন সঙ্গে সঙ্গে ডাক্তারখানা আসিক তুরন্ত বিশেষজ্ঞকর পরামর্শ নিয়ন্তু, হলে আপনার দেহ অঙ্গ ভালরে আজ্ঞা রহব, যে জিনিস যেটি ভালো হব সেই জায়গাকে গলে আপন নিশ্চয় উপকৃত হয়েপারে।
2: মনে করতু স্যার জনে বেড়ে বেড়ে আমার ময়ূরভঞ্জ জেলার আমার তো লোক আর্থিক অবস্থা সমস্ত সচ্ছল নুহে, অনেক ভাই মানে আমার ডেলি কাম করতে পরিশ্রম করতে কি ড্রাইভিং করছেন কেউ ভাই মানে কেউ মানে কাম যাচ্ছেন ডেলি মজুরিয়া হিসাবে, তো সেমানে যেতবে কোণী অসুবিধার পড়ুত পারিবারিক দৃষ্টিকোণর সেমানে আউ বিশ্রাম নেই পারু নাহান্তি, আপন মানকর পরামর্শ কু বি ঠিক ভাবে মানু নাহান্তি, তাঙ্কু আপন কোন কইবে এবং কিমতি সেই পরিস্থিতির।

0: ओम त्रिमंगलं अवतार हरिदसः। पालार सांस्कृतिक परंपरा
1: आज्ञा
0: আত্মনিবেদন মূলক গোটি সঙ্গীত গান কলা পরে আসিগলা আশীর্বাদাত্মক মঙ্গলাচরণ দুই বচন বন বইলে জল জলরু জন্ম হুঁতি মৎস্য বন বইলে জল জলরু জন্ম হুঁতি কচ্ছপ পুণি বন যৌ বন বইলে বন বণরু জন্ম হুঁতি বরাহ বন বইলে বন বণরু জন্ম হুঁতি কি সিংহ চারি অবতার গলা খর্ব বামন ত্রিরাম পরশুরাম রাম বলরাম কৃপা কৃপ কৃপ কৃপ কৃপা কৃপ পরম কারুণিক গৌতম সত্য সিংহ বুদ্ধ অকৃপ নিষ্ঠুর।

0: জানো ঋষি মু হস্তিনা আদিশ্বর পরীক্ষিত মু কুরু বংশর ভূষণ পদে কথা মতে ভাবুনে মূর্খ কেউ আড়ে গলা অতি দুঃখর কথা ঠিক আছে উপযুক্ত শাস্তি দেবি দেবি উপযুক্ত শাস্তি গোটিয়ে ভূ পৃষ্ঠরে পড়িয়ে আশ্রম পদরে
1: গোটিয়ে
0: পড়ে ঋষিঙ্ক বেকরি লম্বাই দেলে ঋষি উপযুক্ত পুরস্কার এণিকি শুণু।

কম হরসিংহটা কো পবিত্র ভাগবত গ্রন্থ শুণ সাত দিন সাত রাতে মুক্তি পথ পরিষ্কার এতিকি কহি শৃঙ্গি চালি যাইছতি রাজাঙ্ক মনে চাঞ্চল্য সৃষ্টি হেলা ব্রাহ্মণ মানুষ ডাকিলে ঋষি মানুষ ডাকিলে কুলাচার্য ডাকিলে শুক মহরসিংহ ডাকিলে চারিআডে সম্বাদ ব্যাপী গলা চালিনি রাতে রূপিলি কিরণ পুণি হয়ে পড়ছে ইত্যবসরে ভাগবত আরম্ভ হয়েছি চর্চা চালিছি তখন